নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলো হার্জ 1233-এ কচ অনুষ্ঠান জাসিং প্রচার দন্ত নাথেম টুনি মড রং না আলি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলেমান্নি হাউত্ত অকত্তায় মনপিনী 6:30 আর 40 সেকেন্ড তিনি সোমবার জুলাই মাসিনী 27 তারিখ আর শ্রাবণ মাসিনী 11 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম কর সারি দিয়া কর সারিয়া দংযোগ যদি 100 জন মরত না গাসানা মানচা তাও 1 জন নাসান গাসা ই কর সারিয় বাক্রামুং মাদার টেরিসা জু শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈলিতং তিনি প্রথমে নাথেমনা হাউত্ত জিবেস কোচ আর সারা দেবী কোচ নি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ নানা চাইনাং

জিবেস কোচ আর সারদা দেবী কোচ যিনি হুরাঙে চায়ু আপার নাথেম না মানজু তাই অনুষ্ঠানে আপারং না নাথেম না হাউত নিতুল কোচ আর ওয়ানি দল নি হুরাঙে গেছে চাই চাই সারিয়া দোংজো ওই হাকককে সং মান্দায় নি

নিতুল কোচ আরওয়ানি দল নিহুরাঙে চাই ও আপনাথ না মানযোগ তাই অনুষ্ঠানে আপারং না ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে নি বিষয় একসে করবাক না ফুইনি গানেকে 28 জুলাই দংযোগ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আর ই বছরনি 2026 নি থিমা দংযোগ হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে ইয়ান জুলাই মাসিনি 28 তারিখে প্রত্যেক বছর মানায়া যাতে সোপান পুরা দেশেন মরদর হেপাটাইটিস নি বিষয়ে জাগ্রত দেওয়া হেপাটাইটিস 5 রকমের তোয়া অরং দংযোগ হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি আর দংযোগ হেপাটাইটিস ই হেপাটাইটিস বেমারা পুরা কুটি কুটি মরদরং না ব্যাক দেশেন আক্রমিক রেখা যিনি কারণে ক্রোনিক বেমারং দোয়া আর প্রত্যেক বছরেন হাজার হাজার মরদরং থিয়া ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পুরা 100টা দেশেন প্রত্যেক বছরেন মানায়া আর ওই দিনে মেলা ফ্রি স্ক্রিনিং পোস্টার ক্যাম্পেইনস কনসার্টস টক শোস ফ্ল্যাশ মবস আর ভ্যাকসিনেশন ড্রাইভস রং না রেখা হেপাটাইটিস এ নি ডুংনি কারণা দংযোগ হাবিজাবি সানি জিনিস বা লিঙ্গনি জিনিস রং যদি ই ভাইরাস সামু কন্ট্যাক্টকে ফুইয়া আর যদি জি মরদরুংনি আগে থাকিন ই ভাইরাসের তোয়া তাহলে হেপাটাইটিস এ ডুংনি সম্ভব তোয়া হেপাটাইটিস এ ও নিং ডুংনি থাকি আপনার সামলাই না মানা যদি নিং সাপ সিকুনকে তোয়া আর সানি রং না সাফাকা সা আর ভ্যাকসিন যদি হাবি লা হেপাটাইটিস বি আ দোয়া জন্ম ডুংনি টাইমেন যদি আয়ের রং আগে থাকিন ই ভাইরাস থাকি আক্রমিক দোয়া তাহলে সাবেদ রং বন জন্ময়েন ই হেপাটাইটিস বি ভাইরাসের না মানা আর যদি নি আক্রমিক দুংনি মরদনি থি বা হাবিজাবি ইঞ্জেকশন বা টেস্ট রিটিন জিনিস রং যদি পেলেমকা স্টেরিলাইজ রেকচা তাহলে হেপাটাইটিস বি ও ডুংনি সম্ভাব তোয়া জিয় পরে ক্রোনিক বেমার ডুঙি লিয়া হেপাটাইটিস বি ডুংনি থেকে বাঁচাইনি জন্যে সাবেদ রং না জন্ময়েন হেপাটাইটিস বি নি ভ্যাকসিনও হাবি লানা লাগিয়া আর যদি সপান ই ভ্যাকসিনও হাবি লা তাহলে হেপাটাইটিস বি ডুংনি থেকে রুক্ষা রেখনা মানা হেপাটাইটিস সি এনি ডুংনি কারণা ডংযোগ যদি নিং ও মরনি কন্ট্যাক্টকে ফুইয়া যাই কি আগেন ই হেপাটাইটিস সি ভাইরাস থেকে ভগাই টংটো হেপাটাইটিস সি অব আয় রুংনি থাকি মানা সাবেদ রং যদি আয় বর্জুনি ই ভাইরাস আগে থাকিন তোয়া হেপাটাইটিস সি ও মানা যদি নিং আনস্টেরিলাইজ রেকচা সিরিঞ্জ রং না ইঞ্জেকশন হাউনিনি জন্য ব্যবহার রেখা হেপাটাইটিস সি থাকি লিভার ক্যান্সার ডুংনি চান্স তোয়া এলানি দিনে পিডেন রকমিনী চিকিৎসা থাকি 90% মরদরং হেপাটাইটিস সি বেমার থাকি পেলেম রেখনা মানা হেপাটাইটিস ডি ভাইরাস পানিনি কারণা দংযোগ যদি মরদরং আগে থাকিন আক্রমিক ডুংনি থিনি কন্ট্যাক্টে ফুইয়া তাহলে ই ভাইরাসে আক্রমিক দেওয়া আর জি মরদরং হেপাটাইটিস বি ভাইরাস থেকে আগেন ভগায়া অরংনিসে হেপাটাইটিস ডি ভাইরাস

0: খবর এসআইএর হাজালুনি খরুক তুলসিনি ফুনামানকে পড়াঙ্কু বিমুসে গাতানি গেথামগুপা বাকসক বাহা
1: ইয়াই নুমেরেছরা আংনি নকনার বাগিনিক না উনরাঙ্গা মাইকো দাকপো
0: আলটু আবা জুন কোলাচিয়নি জুলাই খরুক স্কুতারি কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাহো নাইবো
1: ইনদিবা সিং আনি রাং দমো দে
0: উনাবা জাজেং নাবে আলটুয়েন নাকনি বুট লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রাংকো সিং এরা নামান গেন
1: আরো ইয়া বিএলওনি নাম্বার কোরা বানুনি কো মানতে
0: সাসক্রু বোয়া জিরোনা কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড কাইনবা নাপাঙ্গি নিবো আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্কো নাঙামা না সিমং সান্দি নিনাগতামান গেন
1: আলটু বিয়েলে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কপা উয়াতানি রাঙ্কো সান ওনাতাইবো আর নাকনি বিয়েলো বাক্সা খবর আগ্রকবো
1: কিসিক্রাবো দালো নাংনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নামোদে বিয়েলোইন কল কাবো আর নাকনি সিঙানি রাঙনা গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক তকলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুগ্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া

0: check down and Diren, those are the numbers we have played for you from Akon. In a short while from now, you can listen numbers from Eric Clapton.
1: Namgupa khobor SIR hajaruni khorik to bulsini puna mangi parangko bimuse gatani ge thamgupa baksuk baha
2: ya numerator ang ni nokonare bagin nikna unuranga mai ko dakpo
1: altu aba jun kolachuni julai khorik sku tari kona bimuse gatnar eba o tiktak ba uyatani rang ho naibo
2: ndi ba singani rang dongo de
1: unaba jajeng nabe altu en nakni boot level official mu baksa golpoe nakni uina nangani rang ko singira naman gen
2: aru ya bieloni number ko banani ko mante
1: sasku bonga jirona khol khabo aru nakni bielo ko মাসিনা গতা চাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড কাইনবা না পাঙ্গি নিব আর উনা দাক চাকানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমং সান্দি নি না তামান গেন
2: আলচু বেলে
1: ওয়ে বিমু সেগা তোরা মামুং লেখা নাং যাবা না আখা খেত কিপা উয়াতানি রং কো সান ওনা তাইবো আর না নি বিএলও বক্সা খবর আগ্রবো
2: কিসিক রাবো দালো নাং নি খাকেত উয়াতানি খনালো খাকেত কিপা উয়াতানি কো সে রাখি না দাক চাকে দাক চাকানি কো নামদে বিএলও না কল কাবো আর না নি সিনি রং না গান চাকানি কো মানবো
1: ইয়া হাজালগানি খরুক তো পলসিনি বিমু সেগাতা নিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুগ্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া

0: Saya hajaluni kuruk tok bulsini punaman ge prangko bimuse gata ni ge thamgupa baksok baha
1: ya enumerator ang ni nokonar bagin nikna unuranga mai ko takpo
0: altu aba jun kolachuni julai kuruk sku tari kona bimuse gatnar eba o tiktok ba uyatani rang ho naibo
1: ndiba singani rang dongode
0: unaba jajeng nabe altuen nakni boot level official mu baksa golpoe nakni uina nangani rang ho singira naman gen
1: aru ya bieloni number ko banuni ko mante
0: sasku bonga jirona kol khabo aru nakni bielo ko মাসিনা গতাতাক চাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড কাইনবা না পাঙ্গি নিবো আর উনা দাক চাকানি কো নাঙামা থালাতানি রংকো নাঙামা না সিমং সান্দি নিনাক তামান গেন
1: আলটু বিয়াদে
0: ওয়ে বিমু সেগা তোরা মামুং লেখা নাঙ্গজাবা না আখা কেত কপা উয়াতানি রংকো সান ওনাতাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগ্রকবো
1: কিসি করাবো দালো নাং নি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখিনা দাক চাকে দাক চাকানি কো নাঙোদে বিয়েলো ইনা কল কবো আর না নি সঙ্গানি রং না গান চাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খুড়ুক তো পলসিনি বিমু সে গাতানিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুগ্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: ওই সিংবো না সুন্দর নি জাবো রং কোরাং না গোয়ালিং আখন
1: গোয়াল যা ভাবি এন্ডি বাছিং আদের আং না মঞ্জাবা হা ভাজা গ্রিন খোক তো বিসি নি জাবো রং কো গালা নি নিয়াম মোদে জাবো রং কো দংথাং দংথাং সুমং জাও দে উপর আং এ গাল না উনজাই হা
0: ইয়া নং চং মতা দাউ নি গতাল গবা জাবো গালা নি নিয়াম মোদে সোনং গ পার সোনং গি জাগ বা জাবো রং কো আপসান চমং এ গাল দমানি কো সরকারি চাম্পিং আ হা উনি গমন জাবো রং কো মংগ্রি দা কে শুয়ালে সা গালা নং গেন স্কাং গবা সোনং গবা জাবো রং জে হে গাল গমন মিসু সাম জাকরাং আর ও বিথে রং নি বিগল রং গনি গবা জাকা বুদাই না মান গবা সোনং গি জা বস্তু রং জে কাই প্লাস্টিক রং আর ও চাম সু রং গতাম গবা রং থালান থালা তানি ও জাকা গবা বস্তু রং ব্রি গবা ব্যাটারি টিউব লাইট আর ও গ্লাস রং
2: আ ইয়ারং গমন কো না দাকা ওদে
1: উনো দে সিঙা কাচান জাবো রং কো গাল না রা ইয়েন
0: দালো নি নান্তাং তানি দাকনা না গনি গো রাসিমাং দাকবো আন্তাং তানি সারা নকরা রং কো রং থালে রাখিবো আর ও আনসিং বাজো পি দংগো ইয়া কো জিনমানি নাম গনি না ডিরেক্টর আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ মেঘালয়
3: Oi ruga maine sa narawa dut kontakin skanya
4: plus f chin ko ninga chimoi
3: ye plus f ni gamon on tisa thangat naman gen ma
4: nama siama jin salon a chani rang ko chaun bn ko lakat kapa mangrakat kapa aro chuong pa vitamin rang dong jaon mandeni chanchiani ko bulgriata aro bn bimang ko manu mata uni gamon sa chani rang ko brion plus f chin nang pa ko sa brebo uno vitamin aro iron gnang bn bimang ko mangrakat na aro an sing baljoke rakhina gata chani bostu rang ko brion plus f ni chin nang pa ko sa brebo yako commissionerate of food safety meghalaya shillong ni gata uyati
5: ইয়ান আকাশবাণী টুরা দাওনা সিমাং জল জল সাইক্লোন বা বামন্দুরিনি গমন থালাতানিকো খনা সোনা মনগেন

0: Cyclone ba Balmunduri. Balmunduri yan mandeni jangina nammen khinbiani ongwa. Anchingni Meghalaya adokoba tharakpa balwa ba Balmunduri bulsiantian nisiata kho manrunga. Aro banga sumoyon mandeni jangina gammani kho aro songo noko neknekani kho rabarunga. Balmunduri ni rebani kho wisamsoani. Sagal rukammo balwa tharaka tharakija kho niye wiatkaba dol khonta sutprichetnas khang TV radio ba dingthang dingthang cholrangchi wiatani kho takrunga chibimar kammo dunggpa songrangnade gnigipa wiat samsuani kho khonta khol griprinas khang ba changantian saloba waloba tharakke wiat suani kho takrunga je dakode na thok rume chagpa aru chisammo nok rukparang naljoke dungna mangin Balmunduri ongna maniko wiat samsojokode kenabe Tharakke anthangkho naljokatna gita khamkho khabo. Bolwa arang aro current ba telephone post rangni sepango dongnabe. Nok nungo dongo de light rangkho off khabo. Gas rangkho off khabo. Doga khelki rangkho name chpo. Nokni manderang baksa apsan room gesa o dongbo. Candle ba waal rangkho sunabe aro torch light rangkho jakhals khabo. Radio ba TV rangkho mukha balwani gman khobor rangkho rabo. Chisammo dunga ode nakni rungrangkho aa chua ona salgale bukphulle budurangchi khai donbo ongja ode rungo ancheng rungtherangkho skechi ningo budu khai skrume donbo nakni nok khacha aro nokkhung tin ode warangkho name rakkpa budu bathalchi khagepo je dakode balwachi altue balangjawa silni bosturang je khai athe kodal takparangkho namme simsake donbo je rakode Balmunduri balangna manjawa maina uarang skathang balphakange mandeu nangode jangina khenbiani ungen Balmunduri rebani ko songo wiatsona gta damarangkho ba khantharangkho dukke songni manderangna wiatsona mangen songo obostha ungni somoyo wiatsamsona gta songni mande saksakho manderangna khoborona gta seyoke donsona nanga Sungni manderangko undakba obostharang ungo, chagrungna matnagta thari samsoe dungna nanga, jekai naljokatkba dol, koboron samsogba dol, budepa buchuma, arobisa bakchakrangko nirok sandigba dol. Rangatak unga obostharango jakhalnagta torchlight, first aid kit, pundap andapani bara, chaani biscuit, Rungani chi, aro uwandake dungthang dungthang nang nukani gita thari soe dunbo. Skangpa sanchengani ba first aid kit ni bidungo songni manderangna sike unaniko dakke dunsona nanga.
1: Tharakpa aro bangbata sumoyon nosto khagpa balwarang low pressure area rango wilwile balani chi Balmunduri rangko ungata. Balmunduri baksa tharakpa, jembegpa aru nosto kagpa mekarang rechapa. Agil sako Balmunduri rangchi nosto kagako manbatkpa biapde Indian subcontinentan unga. Yano, belsi prako changbunga oni changdokona Balmunduri rang unga, jeonin changgani ba changgatamde belongin tharakpa unga. Rchachichet sotsku sa aru rchachisku sotsku belsi rangni gisepo, Indiani East aru West Coast rango Balmunduri unga rangko niyate niyon, chang rchagani sotokni Balmunduri rang unga, unoni chang sotsku gini de namen belongpa unga. Balmunduri rang May, June aru October, November jarango unga, ya Balmunduri rang baka noksan rangko rabaa, maina ongpa akawe jol rango sagalni chirang mrepe, Chi bananiko ungate, sagal rikamo dongpa aarangko chamate, bol wa aarangko nostoka, aro aa matimrangko kumiata. Nostoka gpa balwa, tarakpa mka, Balmunduri rangko ungate, chi bananiko ungate, mandeni salantini jangi tanganyo jengjengataniko rabaa. Balmunduri rang nok rangko, communication tower rangko, hospital rangko, chaani chmungi dunram nokrangko, sorok rama do long culvert aro gea gamani rangko nostoka a. Balmunduri ungani somoinas kang dakna nangani rang. Nang dongrang nokko namme chekkabo, doga kelki rangko thari dakna nanga ode thari bo. Nok sambao dongpa bolsia ba cheksi sia rangko ragalbo. Rajitna ba dejitna mangapa bosturangko jekai bol denne danne dungapa খুলিয়ে দনগপা টিন শিট রং ইটা রং জাবল গালছাকানি রং সাইনবোর্ড রং জে রংখন রাখবা বালওয়া রঙও মানফাকাংনা খা ওয়া রংক খাছাপে থারিয়ে দনব বোলনি বোর্ড রংক রেডি খাই দনব যে দাকদে গ্লাস নি খেলকি রংক নাঙাও ওদে ইয়া বোলনি বোর্ড রংছি দাত খাপে নালজগতনা মানগেন হারিকেন ল্যান্টন রংক কেরোসিন গাপ্পে থারিয়ে দনব আর ব্যাটারি নি টর্চ লাইট রংক থারিয়ে দনব নামগিজা গালসুগপা নোক রংক রুয়ে গালব রেডিও ট্রানজিস্টর রং না ব্যাটারি গচ্ছাই দনব ইমার্জেন্সি রঙও আলচুয়াই চানা মাতনা গতা রাগপা নষ্ট গিজাকপা চানি রংক রেডি খাই দনব নংচংমৎকপা ডাকনা নামগনি রং বালমুন্দুরি ওকনা সিয়েঙন বা বালমুন্দুরি খারি সকপানা সখাং ওয়ার্নিং বা মকরাকাটানি মানসো উন বিয়াপ বা নকথাং ওয়াতে নালজকপা বিয়াপ রঙনা খাটে চাকানি ওন মাইক ডাকনা নাঙা বালমুন্দুরি রং আবাচিঙা হন রেডিও রংক খনাথম্ব অল ইন্ডিয়া রেডিও সাল বালনি মকরাকাটানি রংক অনরঙা মকরাকাটানি রংক খনাথমে দংব মকরাকাটানি রংক মনিটর কাই দোয়ানিছি ইমার্জেন্সিও নাকনা ডাকচাকানি অংগেন গপন রংনাবা নাকনি উয়াতানি উয়াতসখাবো নাঙাই নাংজাই বেলবেলানি রংক গেলবো আর উয়া রংক জাঙাতনাবে ইয়াছি খেঞ্জাগকানি রংক জকাতগেন সরকারিনি অনগপা খবরক বেবেরাবো জেন সালো নাকনি দংগপা জল না বালমুন্দুরি না মকরাকাটানি নাহা বা মানসো আহা না আ খারং বেওয়াল খামক খাই দোয়াইব এন্দিবা রেডিও ও মকরাকাটানি না সুমসাকব খান্তা কলগ্রিক ব্রি না খুঙ্ং দে মকরাকে অ্যালার্ট রঙে দংব মাইনা খেনগিনি রে খান্তা কলগ্রিক ব্রি নান দংখুয়া নং দংগপা জল ও বালমুন্দুরি না মকরাকাটানি মাতনা ও দে ছি সাম্বা ও দংগপা অনগপা বিয়াপ রাঙনি আর ছি রকাম রাঙনি চেটলে জতাংব নখো ছি বানে মাতনাংনা সখাং চুগপা বিয়াপ রাঙনা সেগনাং খাতে চাকবো নাকনি নক আ চুয়া ও রকা ওদে নকনি নালজকপা বা কোনা রেয়াঙে দংব এন্দিবা উনোনিবা খেনানি দোদে বা নখো ওয়াটে খাটখা নাগানাকো মাতনোদে থাকেন ওয়াটে খাটাংব গ্লাস নি খেলকি রঙ বোর্ড ছি দাত খাপো বা সাথরাং ছি টেকব আফালনি দোগারংক ব্লাকপা রাকপা বোল রংছি টেকবো নাও বোলনি বোট রং রংজাও দে লেখা স্ট্রিপ রংক গ্লাস রঙও থাপবো যে দাকো দে গ্লাস বে এ থাংছি ছাজাওয়া সকনা নাঙ্গি জাগপা ছাকানি রংক আগচ্ছাই দনবো ফন্দাপকপা দনছাকানি রঙও রঙানি ছি রংক আগচ্ছাই দনবো নখ ওয়াতে খাটনা নাঙা ওদে গামছাতকপা বস্তু রংক খোসাকবাতকপা গাদাংনি কুচুরিও দনবো যে দাকো দে ছি বানানি ছি নষ্ট কাউনি কমিয়াতগেন নাকনি হারিকেন ল্যান্টন টর্চ আর গপন এমার্জেন্সি লাইট রংক খাম খামা খাজা নিয়ে নামে থারিয়ে দনব থাকবা বালওয়া রঙ মানফাকনা খ্রাগপা ছুনগপা আর খুলি দনগপা বস্তু রংক খুচুরিও নামে চিপে দনব বালওয়া ছিপাক অঙ্গিজা উনি অপোজিট বিয়াপ পোসা খেলকি আর দোগাকো ওনা মানাগতা থারিব রামরাম ছানা মানগিজাগপা বিসারং আর জাদেলগমন রংনি ছানি রংকবা থারি দনব বালমুন্দুরি বিজাংছি নাকনি নক খোসাক গতা ডাইরেক্টলি রেফাকাঙ ওদে উনি জামানো আধা ঘন্টানা গতা বালওয়া আর মুখা খমিগেন বা দনথংগেন ওয়া সময়ও নকনি ওংখাটনাবে মাইনা উনি জামান থাপান অপোজিট ডাইরেকশন ছিপাকনি থাকপা বালওয়া বালফাক পাসখাগেন নাকনি বিজলিনি মেইন সুইচ রংক সুইচ অফ খাবো মাতনা দুপেট আনথাংক খা মে রাখিব নখ ওয়াতে খাটনা গেটানি মাতনুন আনথাংনা আর নাকনি নকটাংনা আদিতা সাল রংনা চুয়ংনা গতা নাংছংমৎকবা বস্তু রংক ফ্যাক খাই দনব ইয়ানো সামরং বিসারংনা বাকচাকরংনা আর দালগমন রংনা নাঙ্গপা চাহানি রংকবা মানচাপা নাকনি জলো বা এরিয়াওনা থারিগমন বা দনগমন শেল্টারওনা রিয়াংব থারিগমন শেল্টারক নিরকপা মান্ডেনি গেটানি রংক জারকবো ওয়াটনা আগানজা সকাল না শেল্টারন দংব বালমুন্দুরি বাদিয়া হাউন শেল্টারক ওয়াটে রিয়াংনা আগানজা সকাল শেল্টারন দংখুয়াইব সা রোক রঙনি নালজকনা গতা বিজি রংক থাকেন সুবো ল্যাম্প পোস্ট রঙনি দঙ্গনিঙ্গপা ওয়ায়ের রংনা সুমসাকবো বা গেলে রেবো গাড়ি সালনা নাঙা ওদে সুমসাকে সালবো নাকনি নক উলবল আউনি মানফাক বাগবা জবল রংক থাকেন রংথালাতব নকশা নোয়ানি খাক্ষেটে খ্রাগপা অথরিটি না রিপোর্ট অনব
2: Nasimang cyclone ba balmanduri ni bidong talate agane niko knaso na manaha. Tao jol-jol na simang na chasong tal ni gitko gamata ni sumayo. Burning sangmani thari giman gitko gamatanggen. Gitni katha bichongara appa nangna magchiyongwa.

0: Ni ketam ke pabak ko aba chinga tinga ha but level official ang simang ni nokan chuna ri angen
1: nokan chuna
0: oi nokan chuna ni angen ba wamang na simang ni duplicate enumeration form ko gapat china ugen aru kisa ko na simang rakhi china don bagen na main al chua ba
2: aru bijo isong ni rebau na simang mamu likha ko bon na nang jawa
1: anga nokko dong jaw sei
0: o jajing na nang jawa ba dong jaw ba bielo rangan enumeration form ko na ni duba chulon don agen ba aru ko ma nang khujana de pete wamang sang tham na kin ko eba ko thae gen aru na amai ba si ani rang dongen chimo de wamang na kol kha ai
1: ইয়ারা নামেন নালচুবিয়া দে ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিবা আঙারা ইয়াকো বানুনিকো থালে রাখেন ইন্দিব
3: Asimang ni booth level officer hajag ni kortobol sini SIR ni voter enumeration na ribatem.
2: Oh, unarang aramay ko dakna nanggin.
3: Dakna nang nirang de altua ba? Kaasa pay yano nak nigaman si rakyan nirang omong ja warang ko niyan ba? Enumeration form mo gapat de soy kaatpo. Aro baby kita yano may ba thari dapna nang nirang dungo de ang nauyat pa bo.
2: May nak ba thari dapna nirang?
3: Jekay song ni bimurang ko dung tangatani, nak ni bimungo sigwalani, nak ni nukuni jitang ka pa mandirang, ba katal boot po naman ka pa mandirang ko sigat naman gen.
2: Altua de, hindi ba yano may nagamchata?
3: Electoral roll lo kakhet kwa bimko segata nera a songo songdong kham gopa mandirang na antang tang nibul ko jakale bot pu na aru jakatele sasun ka nibul rang ko mangrak patan tak chakin
2: o dakko de ngai jo
3: mathelani nangni bakar manina
4: bel rang haja gani khok tok gosin esan na siman nokonari bang odi wam korim chaksogo aru na ni bota dita rang ko namini rupo year form ko gapat po aru electoral roll lo kakhet tonge ketal guyatani rang dongo de apation bo maiba agan thala tani rang ko nangni ke ode andan khana man gopa voter helpline number sasku bonga 0 na kol kabo voter Helpline app ko download kabo ba voters.eci.gov.in website na napangi nibo unagre ba na www.cumeghalaya.nic.in website na napangi nina gatabaman gen nangni phunane nangni phurang nangni bakrimani gamchat pia yakhu yatkupa chief electoral officer meghalaya
5: daun asimang joli llb film ni git ko khna namat gen gitni khatabi chongara Daru PK Natsna Arwan Mika Singh Aro Sri Gosal Nirgapa Gidung'a.